নাগদে রাম মুষরে চূর্ণ করি দেখিবা নরক পোভরি পুণি উপারি বৃক্ষ শ্রেণী পিটই বজ্রাঘাত জানি হেমন্তে পুণ পুণ পিটি বৃক্ষে পড়িলে মহিল।

সন্ততে কলা ঘর বৃষ্টি ধামই তলিবে নিমুষ্টি প্রহার করি রাম হৃদে পুরি গর্জয়ী ঘোর নাবে হলভূষণ ধেবি করে তক্ষণে রাম কোপ।

লক্ষ্যভিত্তিক কার্যক্রম কৃষি উৎপাদ বৃদ্ধি উৎপাদকতার উন্নতি এবং গ্রামীণ অর্থনীতি সুদৃঢ় করিবারে সহায়ক হেউছে। কৃষি এবং কৃষক কল্যাণ বিভাগ পাই গত 2013-14 আর্থিক বর্ষে বজেট আবন্টন 27,663 কোটি টাকা হয়েছে বেড়ে চলিত আর্থিক বর্ষে এহা 1,40,528 কোটি টাকার অধিক হয়েছে। কৃষি ক্ষেত্র পাই নিরন্তর সংস্কারমূলক পদক্ষেপ এবং নিবেশকু এহা প্রতিফলন করুছে। দেশের মোট খাদ্যশস্য উৎপাদন 2013-14 আর্থিক বর্ষে 265.05 নিউত টন থাকবে 2024-25 আর্থিক বর্ষে এহা 357 নিউত টন কু বৃদ্ধি পাইতিলা। জাতীয় খাদ্য সুরক্ষা যোজনা ও পুষ্টিসার মিশনর সহযোগে এই সফলতা হাসল হয়ে পারিছে। চাউল, গহম, মকা, ডালি জাতীয় ফসল এবং অন্যান্য শস্যর মধ্যে উৎপাদ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মিশন অধীনরে উন্নত বিহন, আধুনিক কৃষি পদ্ধতি এবং প্রযুক্তি বিদ্যার উপযোগ উপরে গুরুত্ব প্রদান করা যাচ্ছে। উৎপাদন বৃদ্ধিকে অবলোকন কলে তৈলবীজ ক্ষেত্রের মধ্যে আত্মনির্ভরশীলতা প্রতীয়মান হেউছে। 2024-25 আর্থিক বর্ষে তৈলবীজ উৎপাদন সবুঠারু অধিক পাখাপাখি 43 মেট্রিক টন হয়েছিলা। খাইবা তেল আমদানী নির্ভরশীলতা মধ্যে ইতিমধ্যে হ্রাস পাইছে। দেশে তৈলবীজ চাষ জমি পরিমাণ পূর্বাপেক্ষা 18% অধিক হয়েছে। উৎপাদন ক্ষমতা 55% বৃদ্ধি পাইতিবা বেলে উৎপাদকতা প্রায় 31% অধিক হয়েছে। উদ্যান কৃষি ক্ষেত্র মধ্যে কৃষি অভিবৃদ্ধির এক প্রমুখ ভূমিকা গ্রহণ করেছে। উদ্যান কৃষি ক্ষেত্রের উৎপাদ মোট মূল্য উৎপাদনের প্রায় 37% পৌঁছিছে। উন্নত কৃষি পদ্ধতি এবং বজার চাহিদা যোগুঁ এহা সম্ভব হয়েপারিছে। দেশের কৃষিনীতিকে গত 12 বর্ষ মধ্যে অধিক সুদৃঢ় করা যাইপারিছে। মৃত্তিকা স্বাস্থ্য, বজার ক্ষেত্রে রহিতিবা আহ্বানর মোকাবিলা, ভিত্তিভূমির বিস্তার উপরে ধ্যান কেন্দ্রীভূত করা যাইছে। শৃঙ্খলাগত পরিবর্তন সহ সমন্বিত এবং চাষীকেন্দ্রিক কৃষি ঢাঞ্চাকে এই পদক্ষেপ এক ব্যাপক আকার প্রদান করেছে। প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চন যোজনা, মৃত্তিকা স্বাস্থ্য কার্ড ব্যবস্থা এবং রাষ্ট্রীয় গোকুল মিশন কৃষি এবং প্রাণী সম্পদ বিকাশকে অধিক ত্বরান্বিত করেছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা প্রাকৃতিক বিপর্যয়ের চাষীকে সুরক্ষা প্রদান করুথবা বেলে সর্বনিম্ন সহায়ক মূল্যের বৃদ্ধি চাষীক আর্থিক ক্ষেত্রকে অধিক সহায়তা প্রদান করুছে। কৃষিজীবীঙ্କ আর্থিক সশক্তিকরণ এবং সামাজিক সুরক্ষাকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা, প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা, কৃষি ভিত্তিভূমি পাণ্ঠি এবং প্রধানমন্ত্রী কিষান সম্পদ যোজনা সুনিশ্চিত করেপারিছে। সংস্থাগত সংস্কার এবং সমবায় নেতৃত্বাধীন বিকাশ গতিশীল হয়েপারিছে। কিষান ক্রেডিট কার্ড যোজনা মাধ্যমে চাষীঙ্কু সমউপযোগী এবং সহজ উপায়ে ঋণ উপলব্ধতা সুনিশ্চিত হয়েপারুছে। নবীকরণীয় শক্তি কৃষি বিকাশর এক মাধ্যম পালটিছে। পিএম কুসুম যোজনা চাষ ক্ষেত্রে সৌরশক্তি ব্যবহারকে প্রোৎসাহন প্রদান করুছে, ফলে জলসেচন অধিক ব্যবস্থিত হওয়া সহ উৎপাদিত বিদ্যুৎ বিক্রি মাধ্যমে চাষীঙ্ক আয় বৃদ্ধি পাচ্ছে। এভাবে বিভিন্ন পদক্ষেপ চাষীঙ্কু সশক্ত করা সহিত দেশের নিরন্তর সমাবেশী এবং স্থায়ী কৃষিক্ষেত্রর মূলদুয়াকে সুদৃঢ় করেপারিছে।

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়েছি তেবে আজির কার্যক্রম কু এইটি রাখুছু। আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহারপাড়া পটনায়ক। আজি পই তাহলে বিদায় দিয়ন্তু, রহুছু, নমস্কার।

শ্রোতা বন্ধু, এই গীত সহ শেষ হেলা সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা ষ্টুডিও হুডির সময় বর্তমান রাতে 8:45 হওয়ার যাচ্ছে। প্রথমে সমাচার সন্ধ্যা, তারপরে ইংরেজি সম্বাদ রিলে করে প্রসার করছু আকাশবাণী দিল্লি, এবং পরে পরে রয়েছে বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবা কার্যক্রম।

শেষরেই চাচনিকাকু বিদায় দেলে। চাচনিকা রাত্রির বুকু চিরি গুরু পদ্ম পদ্মকু স্মরণ করি স্বামীক ঘরকু চালি আসিলে। স্বামী নিষ্পাপ পত্নীকু কোল করি চৌঠি রাতি পালন কলে। যুবরাজ বীরসেন পত্নী যাচনিকাকু কহিলে, কবি সূর্য বলদেবর অর্থ লিখিছন্তি